0: আমাদের কে বলল? সম্মাননীয় সভা মহোদয়, লামা তো কে বললু, বড় বোরে লাগিসক্য ধরে হয় না? কুড়া সামান্য সমানজু অব লামো ধরেই কুড়া করু ভা স্পষ্ট কুড়া কানে রয়েছে সীমা বিষয় অতি সংবেদনশীল কুড়া হায়দ আমি প্রতিপক্ষ মাত্র মুদ্দা হো মানে জস্তো লাগে না। সার্বভৌম সংসদ মুদ্দা হো, সবই পক্ষ মুদ্দা হো। দেশ বাহালওয়ালা প্রধানমন্ত্রী আমি অর্কা দেশ সীমা মিশে ভাইরাখে আমি তো দিন প্রশ্ন করুপর্নে হো তর সকেন, চাই সত্তা পক্ষ কুড়া চাই প্রতিপক্ষ কুড়া হোস তে ভাবে অলে কে অলে প্রধানমন্ত্রী বোলে, আজ রাজসভা প্রধানমন্ত্রী হুম বোলু ভে বিষয়বস্তু হই না। ভোলি অর্ক প্রধানমন্ত্রী আয়ো তেতিখের আমার দেশ সীমানা কাহ কাহ মিচিয়ে তুমি মিচে ছৌ দেউ ভাই কাহ ভূমি দিনে হো, অতি সংবেদনশীল কুড়া হো। তো ভাবে অব এসব অলেসম আমি তো মাগ রাখি কুড়া ধরেলে কে ভে গেছেন, সংসদ কাম করতে থল ভাই কাম নাই হো, দেশ ভাগ ঠুল অর কেই ছাইন, রাষ্ট্র ভাগ ঠুল অর কে ছ কই ব্যাপারী হলা, কই সাংসদ হুম, কই কর্মচারী, কই বিদ্যার্থী, তে আমি সবাইলা জোড়ে এটাই মাটো হো, তো নেপাল ভে দেশ হো। রো দেশ ইতিহাস তাই আমি জস্তো অলি চুনাব করে জস্তো এসো গীত গায়ে জস্তো এসো অলিকতি রাজনৈতিক ভাষণ ঠোকের বনায় দেশ হই না, তো আমি বিচার করুন পড়ছ। ইতিহাস আমি যে অঙ্গ্রেজসঙ্গ লড়ে, তিব্বতসঙ্গ লড়ে, মুগলসঙ্গ লড়ে, আমরা পুর্খা রগত বগায়ের আজকে এই নেপাল ভে দেশ বন্য, রো দেশ আমি নাগরিক ভয়ং, রই দেশ ভে দেশ ভয়কই কারণে আজ আমি তো দেশ সাংসদ, তো দেশ মন্ত্রী, তো দেশ প্রধানমন্ত্রী ভাই অনি এটা দেশ নই আমরা মুলুক মাথি নই প্রশ্নচিহ্ন খড়া হুদাখে আমি এসলাই স্বীকার্নে ভে বিষয়বস্তু রহন। তো ভাবে অলে দেশ রমার মাতৃভূমি এটাই হো, আমা বিনা জীবন হুদন, মাতৃভূমি মাতৃভূমি বিনা আমরা অস্তিত্ব হুদন। তাই ভাবে প্রধানমন্ত্রী জবাব আমরা লাগি হই না, সম্পূর্ণ নেপালী লাগি আমি প্রশ্ন উঠাক, প্রধানমন্ত্রীস কোনো তিক্ততা পনি ছাইন বিষয়মা, তর এটা প্রশ্ন কি রহন্ছ ভনে, সদাই আমরা কূটনৈতিক আমরা সীমা ভোলি ল মানু না দেশ প্রধানমন্ত্রীলে সংসদ রোস্টমা উভিয়ে দিয়ে অভিব্যক্তি, মানে তো দিন ভে চিয়া পসল বোলে অভিব্যক্তি হই না। অনি অলে তো ঠিকই কেই ভয় না, ভোলি তাইলে আমরা ভূভাগ মিচে ছৌ ল আমরা এত ভূভাগ কাঁ দেউ ভে কাঁ দিনে হো, সম্মাননীয় সভা মহোদয়জ্যু তো বরু দেখাই দেবে সজিলো হন্থ্য। তো ভাবে ই অতি সংবেদনশীল বিষয়বস্তু ভাগ, অব অরু কুড়া অগাড়ি জানু পর্নে, মানে লামো কুড়া করি না, সবই কুড়া আইসক্যো। তো ভাবে অলে প্রধানমন্ত্রী অভিব্যক্তি বিষয়মা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীজ্যুলে যে অভিব্যক্তি দিনভো, তর এটা কুড়া ভন্ন মন লাগে, নেপাল রাজনৈতিক ইতিহাসমা সায়দ ইয় পহিলোপটক এস্তো অবস্থা দেখিও, তাই ইতিহাস পল্টা হেরে হচ্ছ, নেপালকে মাত্র হইন বিশ্বক ইতিহাস পল্টাউনুস, তাই আমি ভাগ কলিল অমেরিকা মানুষ প্রধানমন্ত্রী ভা দেশ ভেছেন, তাই আমি ভাগ বড়ি বিজ্ঞান র ক্ষমতা ভাগ মানুষ ভাগ দেশ প্রধানমন্ত্রী ভেছেন, তো একসিন পল্টা হেনস, নেপালকে রাজনৈতিক ইতিহাস মাত্র হইন বিশ্বক রাজনৈতিক ইতিহাসমা সায়দ পহিলোপটক এস্তো অবস্থা দেখিয়ে যাহা দেশক কার্যকারী প্রমুখ প্রধানমন্ত্রী ভয়ক গম্ভীর রাজনৈতিক তথা ভূরাজনৈতিক ত্রুটিলাই মন্ত্রীহরূলে সচ্চাউনু পর্ণে পরিস্থিতি আয়ো। সামান্যত জিম্মেওয়ার পরিপক্ক শাসন অবস্থামা এসক ঠিক উল্টো হচ্ছ, তো ব্যবস্থামা মন্ত্রী সাংসদ বা অন্য পদাধিকারী কোনো ত্রুটি ভয় প্রধানমন্ত্রীলে অভিভাগ তত্ত্ব গ্রহণ করতে তেসলাই সচ্যাউছেন, রাষ্ট্রীয় ধারণা স্পষ্ট পার্ছেন, মুলুকলাই একীকৃত দিশামা অগি বড়াউছেন, তর দুর্ভাগ্যবশ আজ আমি তেসক বিপরীত অবস্থা দেখি রেখেছি। তো ভাবে সম্মাননীয় সভা মহোদয় আমার অলে কে ছে সংসদ রেকর্ড বা হটাইস, ই প্রধানমন্ত্রীজ্যু কাগ নই হো, ই আমি ভাগ বড়ি সত্তা পক্ষ কাগ নই হো, কিনভাবে ই কোনো সত্তা র শক্তি কুড়া হই না, শাসন কুড়া হইন, ই কোনো এন কুড়া হই না, ভূভাগ কুড়া হো, ই অতি সংবেদনশীল কুড়া হো। রে অর্ক অচম লাগছে কি ভাবে सीमाको विवाद यहाँ हुन्छ, दुःख चाहिँ सिमानामा हुन्छ। हामीले अहिले पनि यहाँ लिपुलेक लिम्पिया दुरा काला पनि भन्दै गर्दा दार्चुलामा बसेका नागरिकलाई दुःख भइरहेको हुन्छ। हामी आज तराईको बोर्डरको कुरा गरिरहेका छौँ, तराईको जो वास्तविक बोर्डरमा बस्ने नेपाली दाजुभाइहरूमाथि त्यो सुरक्षा निकायले, पारिका सुरक्षा निकायले गर्ने व्यवहार त्यो सही नसक्ने किसिमको हुन्छ। तर दुःखलाग्दो कुरा चाहिँ के छ भने आज यो देश वास्तविक तपाईँको पोसाक बिनाका राष्ट्र सेवकहरू काठमाडौँमा बसेका मान्छेलाई बरु त्यति पीडा छैन जति सिमानामा बसेका मान्छेहरूलाई पीडा छ। उनीहरू लडिरहेछन् हरेक दिन, चाहे बरु 10 किलो तरकारीका लागि किन नहोस्, अलिकति भूमिका लागि किन नहोस्। तर आज त्यहीँबाट प्रतिनिधित्व गर्ने मान्यज्यूहरू, हाम्रो प्रधानमन्त्रीज्यूले सीमा हामीले भारतको मिच्यौँ भन्दा त्यसलाई प्रमाणित गर्नतिर लागेको देख्दा चाहिँ मलाई अचम्म लाग्छ। त्यो भए हुनाले अहिले यसलाई अब धेरै गरिनँ, मैले बिदा पनि मागेँ। यो प्रधानमन्त्रीज्यूले चाहिँ आएर सच्याउनुहोस्, यो हाम्रो माग भन्दा पनि प्रतिपक्षको कुरा, कुनै सत्ता पक्षको कुरा, ओहो सरकार चलिसक्यो हजुर यो भन्ने कुरा होइन, यो तपाईँ हामी सबैका लागि हो। यो संसदको रेकर्डबाट सम्माननीय सभामुखज्यूले नै हटाइदिनु भयो भने यो के हुन्छ भने नेपालको इतिहासमा हामीले यस्तो गलत किसिमको अभिव्यक्ति दिएका थिएनौँ भनेर भोलि कुटनीति पहल गर्न सजिलो हुन्छ। अनर्थ भने भोलि, अहिले त ठिक ठिकै छ, भोलि युद्ध भयो त्यतिखेर भूमि माग्यो भने कहाँ दिने हो त्यो पनि खोज्नु होला। हस्, धन्यवाद। जय राष्ट्रवाद, जय नेपाल।
1: मान्य सदस्यहरू, राष्ट्रपतिको कार्यालयबाट पत्र प्राप्त भएको छ, सोको बेहोरा म पढेर सुनाउँछु। मान्य सदस्य, मान्य सदस्यहरू, मान्य सदस्यहरूले, मान्य सदस्यहरूले, मान्य सदस्य म बोल्दैछु, मान्य सदस्य म बोल्दैछु, मान्य सदस्यको प्रश्नको उत्तर दिन खोज्दैछु। सुन्ने धैर्य गर्नुहोस् मान्य सदस्य, सुन्ने धैर्य गर्नुहोस्। मान्य सदस्यहरूले समय माग गर्नुभएको छ, मान्य सदस्यहरूले कहाँ समय माग गर्नुभयो, मान्य सदस्य सुन्नुहोस्, मान्य सदस्य,
2: तपाईँलाई भन्ने